0: শ্রোতা বন্ধু, বন মহোৎসব কেবল গছ লগাইবার গোটিয়ে কার্যক্রম নুহে, বরং প্রকৃতি প্রতি আমার দায়িত্ব এবং ভালো পাইবার গোটিয়ে প্রতীক। বন হেউচি পৃথিবীর ফুসফুস। এহা আমাকু অম্লজান দিয়ে, পরিবেশকু সন্তুলিত রাখে এবং জীবজগতর অস্তিত্বকু মধ্যে সুরক্ষিত করে থাকে। ভারতের প্রতিবর্ষ জুলাই মাসর প্রথম সপ্তাহে বন মহোৎসব পালন করা যায়। 1950 মসিহারে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ডক্টর কে এম মুন্সিঙ্ক প্রয়াসরে এই অভিযানর শুভারম্ভ হয়েছিল। এর মূল উদ্দেশ্য হচ্ছে জনসাধারণ মধ্যে বৃক্ষরোপণ এবং বন সংরক্ষণ প্রতি সচেতনতা সৃষ্টি করা। বন আমার জীবনর অভিন্ন অংশ। বনরু আমি কাঠ, ঔষধ, ফল, ফুল, জাড়েণি এবং বিভিন্ন আবশ্যকীয় সম্পদ পাই। বন বর্ষাকু আকর্ষিত করে, মাটিকু ক্ষয়রু রোকি থাকে এবং বন্যা মরুড়ি ভলি প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব মধ্য কমেই থাকে। এহা সহিত বন অনেক বন্যজন্তু এবং পক্ষী মানকর বাসস্থান অটে। কিন্তু দুঃখর বিষয়, দিনকু দিন জঙ্গল কাটিবা, শহরীকরণ, শিল্পায়ন এবং অনিয়ন্ত্রিত মানব কার্যকলাপ যোগু বনর পরিমাণ কমিবারে লাগিছি। ফলস্বরূপ জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বর্ষা এবং পরিবেশ প্রদূষণ ভলি সমস্যা দেখা যাচ্ছে। এই পরিস্থিতির বন মহোৎসবর গুরুত্ব আহুরি বড়ি যাইছি। বন মহোৎসব অবসরে স্কুল, কলেজ, সরকারি বেসরকারি অনুষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ লোকমানে মিলিত ভাবে বৃক্ষরোপণ কার্যক্রম আয়োজন করন্তি। লোকমানঙ্কু গছ লগাইবা সহিত সেগুলিকর যত্ন নেবা পাই মধ্য প্রেরিত করা যায়। কারণ কেবল গছ লগাই দেলে হবনি, তাকু বড় করিবা মধ্য আমার কর্তব্য। আজির সময়রে জনে ব্যক্তি গোটিয়ে গছ নীতিকু আপনাইবার আবশ্যকতা রহিছি। প্রত্যেক মানুষ যদি বর্ষকু অতি কমরে গোটিয়ে গছ লগাতে তার যত্ন নিয়ন্তি, তবে পরিবেশ সুরক্ষা দিগরে এহা গোটিয়ে বড় পদক্ষেপ হয়ে পারিব। তবে শ্রোতা বন্ধু, আজ আমি আমার কার্যক্রমে আলোচনা করা যাচ্ছে বন মহোৎসব সম্পর্কে। তবে এই বিষয়ে আলোচনা করা আজ আমার সহ উপস্থিত অনেক আমার জনে শিক্ষয়িত্রী বান্ধবী ম্যাডাম অঞ্জলি সেঠী। তবে আসন্তু তাঙ্ক সহিত সাক্ষাৎ করিবা এবং তাঙ্ক সহিত আলোচনা করিবা বন মহোৎসব সম্পর্কে অধিক কিছু কথা। ম্যাডাম নমস্কার।
1: নমস্কার
0: ম্যাডাম, আজ আপনার আমার বিকাশ ধারা কার্যক্রম কু বহুত বহুত স্বাগত।
1: ধন্যবাদ
0: ম্যাডাম। আজির আমার যে বিষয়বস্তুটি আছে বন মহোৎসব সবুজ ভবিষ্যৎ পাই গোটিয়ে জন আন্দোলন এই সম্পর্কে, তবে ম্যাডাম আপনি আমার শ্রোতা বন্ধু মানুষ জনাইবে এই যে বন মহোৎসব রয়েছে তাহা কণ এবং এই যে দিবস পালন করিবার মুখ্য উদ্দেশ্য।
1: আজ্ঞা ম্যাডাম, দেখুন বন মহোৎসব হচ্ছে বৃক্ষরোপণ, বন সংরক্ষণ এবং পরিবেশ প্রতি সচেতনতা সৃষ্টি পাই পালন করা যাওয়া এক জাতীয় অভিযান।
0: আজ্ঞা,
1: প্রতিবর্ষ জুলাই মাসের প্রথম সপ্তাহরে সমগ্র দেশে এহা পালন করা যায়। স্বাধীনতা পরে 1950 মসিহারে এই কার্যক্রম আরম্ভ হয়েছিল। সেই সময়ের লোকমানক মধ্যে বৃক্ষ প্রতি ভাল পাইবা এবং প্রকৃতি সুরক্ষার ভাবনা জাগ্রত করিবা পাই এহা এক গুরুত্বপূর্ণ মাধ্যম ভাবে পরিগণিত হয়ে আসুছি। আজির সময়ের দ্রুত শহরীকরণ, শিল্পায়ন এবং জনসংখ্যা বৃদ্ধি যোগু বহু পরিমাণের গছ কটা যাচ্ছে। এর প্রভাবে প্রাকৃতিক সন্তুলন বিঘ্নত হচ্ছে, তাপমাত্রা বড়ুচি, বর্ষার পরিমাণের পরিবর্তন আসুছি এবং বিভিন্ন প্রকারের পরিবেশ জনিত সমস্যা সৃষ্টি হচ্ছে। এপরি পরিস্থিতিতে অধিকরু অধিক গছ লগাইবা এবং সেগুলিকর সুরক্ষা করিবার আবশ্যকতা অনুভূত হচ্ছে। এই লক্ষ্যকু সামনারে রাখি বন মহোৎসব পালন করা যায়। এই অবসরের বিদ্যালয়, মহাবিদ্যালয়, সরকারি অনুষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ লোকমানে মিলিত ভাবে বৃক্ষরোপণ করতে। রাস্তা কড়, খালি পড়িথিবা জমি, বিদ্যালয় পরিসর, গ্রাম এবং সহরর বিভিন্ন স্থানের চারা রোপণ করা যায়। এহা কেবল এক দিনর কার্যক্রম নুহে, বরং প্রকৃতি সুরক্ষা প্রতি এক সামূহিক সংকল্প। এহা পালন করিবার অন্যতম লক্ষ্য হচ্ছে লোকমানঙ্কু গছর গুরুত্ব সম্বন্ধে সচেতনতা করিবা। বন মহোৎসব মাধ্যমে যুবপিঢ়ীঙ্ক মনরে পরিবেশ প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করা যায়। ছাত্রছাত্রী মানে যেতবে নিজ হাতের চারা লগাতে এবং তাহার যত্ন নিয়ন্তি, ସେତେବେଳେ ସେମାନଙ୍କ ମନରେ ପ୍ରକୃତି ପ୍ରତି ସ୍ନେହ ତଥା ସମ୍ମାନ ବୃଦ୍ଧି ପାଏ। ଏହା ଭବିଷ୍ୟତରେ ପରିବେଶ ସୁରକ୍ଷା ପାଇଁ ଏକ ଦୃଢ଼ ଭିତ୍ତି ସୃଷ୍ଟି କରେ। ବର୍ତ୍ତମାନ ଜଳବାୟୁ ପରିବର୍ତ୍ତନ, ଅନିୟମିତ ବର୍ଷା, ଜଳ ସଙ୍କଟ ଏବଂ ପ୍ରଦୂଷଣ ଭଳି ସମସ୍ୟା ସମଗ୍ର ବିଶ୍ୱ ପାଇଁ ଚିନ୍ତାର ବିଷୟ ପାଲଟିଛି। ଏହି ସମସ୍ୟା ଗୁଡ଼ିକର ସମାଧାନରେ ବୃକ୍ଷରୋପଣ ଏକ ସରଳ ଏବଂ ପ୍ରଭାବଶାଳୀ ଉପାୟ। ସେଥିପାଇଁ ବନ ମହୋତ୍ସବ କେବଳ ଏକ ଉତ୍ସବ ନୁହେଁ, ବରଂ ପୃଥିବୀକୁ ସବୁଜ, ସୁନ୍ଦର ଏବଂ ବାସଯୋଗ୍ୟ ରଖିବା ପାଇଁ ଏକ ସାମାଜିକ ଆନ୍ଦୋଳନ।
0: ଆଜ୍ଞା, ବହୁତ ସୁନ୍ଦର ମ୍ୟାଡମ୍, ଆପଣ ତ ଜଣାଇଲେ ଯେ ବନ ମହୋତ୍ସବ କ'ଣ ଏବଂ ତାର ଉଦ୍ଦେଶ୍ୟ କ'ଣ ରହିଛି। ତେବେ ମ୍ୟାଡମ୍, ବନ ସୁରକ୍ଷା ଏବଂ ବୃକ୍ଷରୋପଣ ପରିବେଶ ସନ୍ତୁଳନ ରକ୍ଷାରେ କିପରି ସହାୟକ ହୋଇଥାଏ ସେ ବିଷୟରେ ଟିକେ ଜଣାଇବେ?
1: ଆଜ୍ଞା, ପୃଥିବୀରେ ଜୀବନର ଅସ୍ତିତ୍ୱ ପାଇଁ ପ୍ରକୃତିର ବିଭିନ୍ନ ଉପାଦାନ ମଧ୍ୟରେ ଏକ ସୁସମ୍ପର୍କ ଏବଂ ସନ୍ତୁଳନ ରହିବା ଅତ୍ୟନ୍ତ ଆବଶ୍ୟକ। ବାୟୁ, ଜଳ, ମାଟି, ଉଦ୍ଭିଦ ତଥା ଜୀବଜନ୍ତୁ ପରସ୍ପର ସହ ଜଡ଼ିତ। ଏହି ସନ୍ତୁଳନ ବଜାୟ ରଖିବାରେ ବନ ଏବଂ ବୃକ୍ଷର ଭୂମିକା ଅପରିସୀମା। ଯେଉଁଠାରେ ବନଭୂମି ଅଧିକ ରହେ, ସେଠାରେ ପ୍ରାକୃତିକ ପରିବେଶ ଅଧିକ ସୁସ୍ଥ ଏବଂ ସୁରକ୍ଷିତ ରହିଥାଏ। ସେଥିପାଇଁ ବନ ସୁରକ୍ଷା ଏବଂ ବୃକ୍ଷରୋପଣକୁ ପରିବେଶ ସନ୍ତୁଳନର ମୂଳ ଆଧାର ବୋଲି କୁହାଯାଏ। ସର୍ବପ୍ରଥମେ ବୃକ୍ଷ ବାୟୁମଣ୍ଡଳରେ ଥିବା କାର୍ବନ୍ ଡାଇଅକ୍ସାଇଡ୍କୁ ଶୋଷଣ କରି ଅମ୍ଳଜାନ ନିର୍ଗତ କରେ। ମଣିଷ ତଥା ଅନ୍ୟାନ୍ୟ ପ୍ରାଣୀ ଶ୍ୱାସକ୍ରିୟା ପାଇଁ ଅମ୍ଳଜାନ ଉପରେ ନିର୍ଭର କରନ୍ତି। ଯଦି ବୃକ୍ଷ ସଂଖ୍ୟା କମିଯାଏ, ତେବେ ବାୟୁର ଗୁଣବତ୍ତା ହ୍ରାସ ପାଇବ ଏବଂ ବିଭିନ୍ନ ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସମସ୍ୟା ଦେଖାଦେବ। ତେଣୁ ଅଧିକରୁ ଅଧିକ ଗଛ ଲଗାଇବା ବାୟୁକୁ ପରିଷ୍କାର ରଖିବାରେ ବିଶେଷ ସହାୟକ ହୋଇଥାଏ। ବନ ନଷ୍ଟ ହେଲେ ଅନାବୃଷ୍ଟି, ଖରା ଏବଂ ଜଳ ସଙ୍କଟ ଭଳି ସମସ୍ୟା ବଢ଼ିଯାଏ। ମାଟି ସଂରକ୍ଷଣ କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ବନର ଭୂମିକା ଉଲ୍ଲେଖନୀୟ। ବୃକ୍ଷର ମୂଳ ମାଟିକୁ ଦୃଢ଼ ଭାବରେ ଧରି ରଖେ, ଏହା ଫଳରେ ବର୍ଷା ଓ ବନ୍ୟା ସମୟରେ ଉର୍ବର ମାଟି ଭାସିଯିବାର ସମ୍ଭାବନା କମିଥାଏ। ଯେଉଁ ସ୍ଥାନରେ ବନ ନାହିଁ, ସେଠାରେ ମାଟି କ୍ଷୟ ଅଧିକ ହୋଇଥାଏ ଏବଂ କୃଷି ଉତ୍ପାଦନ ପ୍ରଭାବିତ ହୁଏ। ବନ ବିଭିନ୍ନ ପଶୁପକ୍ଷୀମାନଙ୍କର ଆବାସ ସ୍ଥଳ। କୌଣସି ଏକ ପ୍ରଜାତି ବିଲୁପ୍ତ ହେଲେ ସମଗ୍ର ପ୍ରାକୃତିକ ବ୍ୟବସ୍ଥା ପ୍ରଭାବିତ ହୋଇପାରେ। ବନ ସୁରକ୍ଷିତ ରହିଲେ ଜୈବ ବିବିଧତା ମଧ୍ୟ ସୁରକ୍ଷିତ ରହେ। ଏହା ପରିବେଶର ସ୍ଥିରତା ଏବଂ ସନ୍ତୁଳନକୁ ସୁଦୃଢ଼ କରିଥାଏ। ଆଜି ବିଶ୍ୱର ଅନେକ ଦେଶ ବୃକ୍ଷରୋପଣକୁ ଏକ ଜନ ଆନ୍ଦୋଳନର ରୂପ ଦେଇଛନ୍ତି। ବିଦ୍ୟାଳୟ, ମହାବିଦ୍ୟାଳୟ, ସରକାରୀ ସଂସ୍ଥା ଏବଂ ସାମାଜିକ ସଂଗଠନରେ ବୃକ୍ଷରୋପଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆୟୋଜନ କରୁଛନ୍ତି। କିନ୍ତୁ କେବଳ ଚାରା ଲଗାଇଦେବା ଯଥେଷ୍ଟ ନୁହେଁ, ତାହାର ଯତ୍ନ, ସୁରକ୍ଷା ଏବଂ ବିକଶିତ ନିଶ୍ଚିତ କରିବା ମଧ୍ୟ ସମାନ ଭାବେ ଜରୁରୀ।
0: ନିହାତି ମ୍ୟାଡମ୍। ତେବେ ମ୍ୟାଡମ୍, ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ବନ ନିଧନ ବା ଆମେ ଯାହାକୁ କହୁଛେ ଡିଫରେଷ୍ଟେସନ,
1: ଆଜ୍ଞା,
0: ର ମୁଖ୍ୟ କାରଣ ଗୁଡିକ କ'ଣ?
1: ବନ ନିଧନ ବର୍ତ୍ତମାନ ବିଶ୍ୱରେ ଏକ ଗୁରୁତର ସମସ୍ୟା ଭାବେ ଦେଖାଦେଇଛି। ବନ ଭୂମିରୁ ବୃକ୍ଷ କାଟି ସେହି ସ୍ଥାନକୁ ଅନ୍ୟ କାର୍ଯ୍ୟରେ ବ୍ୟବହାର କରିବା ପ୍ରକ୍ରିୟାକୁ ବନ ନିଧନ କୁହାଯାଏ। ଏହାର ପ୍ରଭାବ କେବଳ ଗଛଲତା ଉପରେ ନୁହେଁ, ସମଗ୍ର ପ୍ରାକୃତିକ ବ୍ୟବସ୍ଥା ଉପରେ ପଡୁଛି। ବନ ନିଧନର ସବୁଠୁ ବଡ଼ କାରଣ ହେଉଛି ଜନସଂଖ୍ୟା ବୃଦ୍ଧି। ଲୋକସଂଖ୍ୟା ବଢ଼ିବା ସହିତ ବାସସ୍ଥାନ, ଖାଦ୍ୟ, ରାସ୍ତା, ବିଦ୍ୟାଳୟ, ହସ୍ପିଟାଲ ସୁବିଧାର ଚାହିଦା ବଢୁଛି। ଏହି ଚାହିଦା ପୂରଣ ପାଇଁ ବହୁ ସ୍ଥାନରେ ବନଭୂମି ସଫା କରାଯାଉଛି, ଫଳସ୍ୱରୂପ ସବୁଜ ଅଞ୍ଚଳ କ୍ରମଶଃ କମିଯାଉଛି। କୃଷି କ୍ଷେତ୍ର ସମ୍ପ୍ରସାରଣ ମଧ୍ୟ ଏକ ପ୍ରମୁଖ କାରଣ। ବୃଦ୍ଧି ପାଉଥିବା ଜନସଂଖ୍ୟା ପାଇଁ ଅଧିକ ଖାଦ୍ୟଶସ୍ୟ ଉତ୍ପାଦନର ଆବଶ୍ୟକତା ରହିଛି। ସେଥିପାଇଁ ବହୁ ଅଞ୍ଚଳରେ ବନଭୂମିକୁ କୃଷି ଜମିରେ ପରିଣତ କରାଯାଉଛି। ଶିଳ୍ପାୟନ ଆଜିର ବିକାଶର ଏକ ଅବିଚ୍ଛିନ୍ନ ଅଂଶ। ନୂତନ କାରଖାନା, ଶିଳ୍ପାଞ୍ଚଳ, ବିଦ୍ୟୁତ ପ୍ରକଳ୍ପ, ଖଣି କାର୍ଯ୍ୟକଳାପ ଆଦି ପାଇଁ ବିପୁଳ ପରିମାଣରେ ଜମି ଆବଶ୍ୟକ ହେଉଛି। ଏହି ଜମି ଅଧିଗ୍ରହଣ ପାଇଁ ବହୁ ସ୍ଥାନରେ ବୃକ୍ଷ କଟାଯାଉଛି। ଖଣିଜ ସମ୍ପଦ ଉତ୍ତୋଳନ ପାଇଁ ପାହାଡ଼ିଆ ଅଞ୍ଚଳରେ ବନଭୂମି ବିଶେଷ ଭାବେ ପ୍ରଭାବିତ ହେଉଛି। ନଗରୀକରଣ ମଧ୍ୟ ବନ ନିଧନର ଏକ ବଡ଼ କାରଣ। ସହରର ପରିଧି ବଢ଼ିବା ସହିତ ଆବାସିକ କଲୋନୀ, ବାଣିଜ୍ୟିକ କେନ୍ଦ୍ର, ରାସ୍ତା, ରେଳପଥ ତଥା ଅନ୍ୟାନ୍ୟ ଭିତ୍ତିଭୂମି ପ୍ରକଳ୍ପ ନିର୍ମାଣ ହେଉଛି। ଏହା ପାଇଁ ବହୁ ପୁରୁଣା ଗଛ କାଟି ଦିଆଯାଉଛି। ସହର ବିସ୍ତାର ସହିତ ସବୁଜ ଅଞ୍ଚଳ ହ୍ରାସ ପାଉଛି। କାଠର ବ୍ୟବସାୟିକ ଚାହିଦା ମଧ୍ୟ ବନ ଧ୍ୱଂସରେ ଏକ ପ୍ରମୁଖ କାରଣ। ବନାଗ୍ନି ମଧ୍ୟ ବନ ନିଧନର ଏକ ଗୁରୁତର କାରଣ। ଗ୍ରୀଷ୍ମ ଋତୁରେ ଅସାବଧାନତା, ଶୁଖିଲା ପତ୍ରରେ ନିଆଁ ଲାଗିବା, କିମ୍ବା କେତେକ କ୍ଷେତ୍ରରେ ମାନବ ସୃଷ୍ଟ କାର୍ଯ୍ୟକଳାପ ଯୋଗୁଁ ବିଶାଳ ବନଭୂମି ଜଳି ନଷ୍ଟ ହୋଇଯାଏ। ଏହା ଫଳରେ ଗଛଲତା ସହିତ ଅନେକ ବନ୍ୟପ୍ରାଣୀ ମଧ୍ୟ କ୍ଷତିଗ୍ରସ୍ତ ହୁଅନ୍ତି। ସଚେତନତାର ଅଭାବ ମଧ୍ୟ ଏକ ଗୁପ୍ତ କାରଣ। ଅନେକ ଲୋକ ବନର ଗୁରୁତ୍ୱ ବିଷୟରେ ପୂର୍ଣ୍ଣ ଧାରଣା ରଖନ୍ତି ନାହିଁ। ସେମାନେ ତତ୍କାଳିକ ସୁବିଧା ପାଇଁ ବୃକ୍ଷ କାଟି ଦିଅନ୍ତି, କିନ୍ତୁ ଭବିଷ୍ୟତର କୁପ୍ରଭାବ ବିଷୟରେ ଚିନ୍ତା କରନ୍ତି ନାହିଁ। ପରିବେଶ ଶିକ୍ଷାର ଅଭାବ ଏହି ସମସ୍ୟାକୁ ଆହୁରି ବଢାଇ ଥାଏ।
0: ମ୍ୟାଡ଼ାମ୍, ଆପଣ ତ କହିଲେ ବନ ନିଧନର କାରଣ କ'ଣ, ତାଦ୍ୱାରା କ'ଣ କ'ଣ ସବୁ ଅସୁବିଧା ହେଉଛି। ତେବେ ଜଳବାୟୁ ପରିବର୍ତ୍ତନ ନିୟନ୍ତ୍ରଣରେ ବୃକ୍ଷ ତଥା ଆମ ଜଙ୍ଗଲର ଭୂମିକା କେତେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ?
1: ଆଜ୍ଞା, ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଜଳବାୟୁ ପରିବର୍ତ୍ତନ ସମଗ୍ର ବିଶ୍ୱ

শ্রোতা বন্ধু আলোচনা করুথিলে বন মহোৎসব সম্পর্কে। তবে শেষে মু এতিকি কহিবি, বন আমার জীবন, বন আমার ভবিষ্যৎ। আসন্তু বন মহোৎসব অবসরে আমি সমস্তে সংকল্প নেবা গছ লগাইবা, গছ বঞ্চাইবা এবং সবুজ সুন্দর পরিবেশ গঠনরে নিজের অবদান রাখিবা। তবে শ্রোতা বন্ধু সময় অবিরাম গতিরে গতিশীল, এই দেখু না কতবে যে সময় যাই কার্যক্রমর শেষ সীমায় পৌঁছলে তাহা আদৌ বি জনাপড়ুনি। তবে যা পূর্ব আপন মানুষ অনুরোধ, কার্যক্রম সম্পর্কিত নিজের মত চিঠি মাধ্যমে আম পাখক নিশ্চয় পঠাইবে। চিঠি পঠাইবার আমার ঠিকানাটি হচ্ছে বিকাশ ধারা মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা, পিন 769042। পুনি ভেট হবা আউ এক নূয়া অধ্যায়ের আউ কিছু নূয়া বিষয়বস্তুক নেই। সেতবে যায় আপনার রেডিও সাথী মধুস্মিতা বিদায় দিয়ন্তু। নমস্কার।

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেলা? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরে রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানারে থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেল? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।

রোবট ফিল্মর গীতটি শুনেছিলে, গীতটি গাইছিলে এ আর রহমান, সুজান এবং ক্যাসন কৃষি। পরবর্তী গীতটি শুনন্তু বিশ্ব আত্মা ফিল্মর কণ্ঠ দিয়েছেন সাধনা সরগম।

নায়ক ফিল্ম রগিতা ডিসমন্তলি উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তি কণ্ঠে শ্রোতা বন্ধু এটি সহিত শেষ হল আজর হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত আপন মানে টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক শ্রোতা বন্ধু আপনার ব্যবসায়ের উন্নতি আনবা আকাশবাণীর সহযোগ নিয়ন্তু আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং আজ হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরের 7008248758 নম্বরটি আউ থেকে রাখুছি 7008248758 আকাশবাণী রাউরকেলা পরবর্তী কার্যক্রম বিবিধ ভারতী শুনিপারে কিছু ক্ষণ মধ্যে।

শ্রোতাবন্ধু আপন মানে শুনুলে বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণী রাউরকেলা প্রচার করছু এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ আজ শুণন্তু এর 1320তম ভাগ।

নমস্কার শ্রোতা ভনী, 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর নারী মহল কার্যক্রমর আউ এক নূতন অধ্যায়ক আপন মানুষ স্বাগত। কার্যক্রম প্রযোজনার বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনার মু আপনক রেডিও সাথী সৌম্যশ্রী। শ্রোতা ভণী, আমি সমস্তে জাঁছে বৃক্ষরু জল, জলরু শস্য, শস্যরু সভ্যতা ও জীবনর বিকাশ ঘটি থাকে। কিন্তু দুঃখর কথা যে এই সত্যটি আধুনিক মানুষ ভুলে যাই। জীবন ও সভ্যতার বিকাশ সঙ্গে সঙ্গে অরণ্য ধ্বংসপ্রাপ্ত হওয়া লাগিলা, জঙ্গল কটা যে গ্রাম ও সহর গড়ি উঠুছি, শিল্প সভ্যতার বিকাশ যোগ বহু পরিমাণে জঙ্গল নষ্ট হচ্ছে। জঙ্গল ক্ষয়জনিত কারণর এর কুপ্রভাব মানব সমাজ উপরে পড়া, প্রাকৃতিক বিপর্যয় বৃদ্ধি পাইবাকু লাগিলা, এক সংকটজনক পরিস্থিতি মধ্যে গতি করা সময় বনর সংরক্ষণ পাই আরম্ভ হয়েছি বন মহোৎসব। হ্যাঁ শ্রোতা ভণী, সেইপাই পারিবেশিক প্রদূষণর সমগ্র বিশ্বক রক্ষা করা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের বন মহোৎসব আরম্ভ করাগলা। আম ভারত সরকার 1950 মসিহা জুলাই মাসে বন মহোৎসব আরম্ভ করে। এই বন মহোৎসবর প্রধান লক্ষ্য হল সামূহিক বৃক্ষরোপণ, ধ্বংসপ্রাপ্ত বনর বনীকরণ ও নূতন জঙ্গল সৃষ্টি করা। অরণ্যর উপযোগিতা অতুলনীয়, কিন্তু জঙ্গল ক্ষয় দ্বারা আদি মানুষ বিপদর সম্মুখীন হচ্ছে। এই বিপদর রক্ষা পাইবা বৃক্ষরোপণ কার্যক্রমে ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কেন্দ্র ও রাজ্যর সমস্ত মন্ত্রীগণ অংশগ্রহণ করে থাকে। সমগ্র মানব সমাজকে বৃক্ষ উপযোগিতা বিষয়ে সচেতন করাইবার সংকল্প নেই থাকে। সেইপাই শ্রোতাভণী, আসন্তু গছ লগাইবা এবং আম পরিবেশকু সুন্দর করিবা, তা সহ আম পর পিঢ়ি মানক পাই সাইতি রকি পারিবা এক সুন্দর পৃথিবী এবং সেথিরে এক সুরক্ষিত পরিবেশ।

0: দাদা
1: হইগা
0: শুনল আমার এই চাষি ভাইয়ের কথা, বুঝলে যাহা বি হোগা আমার চাষি ভাই বোন মানে ইবাগির সব চাষবাস করুছন আর নিজের যে জীবিকাটা রয়েছে এটাকে ঠিকঠাক তুলেই পারুছন।
1: হইগা হই হলে শুন তো।
0: হ্যাঁ দাদা,
1: আমি তো সবুদিন আমার বৈঠকি ন এই যে বজার হাটর কথা মানকে কহুছু যে কেনটা পনিপরিবা সব বিক্রি বটা হেউথিলা আজিরকা, বুঝলে সে সূচনা মানকে বি টিকে দেই দউ।
0: হই জনাই দউ, বুঝলে আমার রাউরকেলা আখর পাখর বজার হাট মানকরে আলু কিলো পিছা রইছিলা 20 টাকা নেইকি 22 টাকা, পিঁয়াজ রইছিলা 25 টাকা নেইকি 30 টাকা, অদা 80 টাকা নেইকি 100 টাকা, লেসুন 150 টাকা নেইকি 160 টাকা, বিলাতি রইছিলা 30 টাকা নেইকি 40 টাকা, বাইগন 25 টাকা নেইকি 30 টাকা, ভেন্ডি রইছিলা 20 টাকা নেইকি 25 টাকা, বরবটি 30 টাকা নেইকি 40 টাকা, লাউগুটাকে 15 টাকা নেইকি 20 টাকা, জহ্নি 30 টাকা নেইকি 40 টাকা, কাঁকের বি রইছিলা 30 টাকা নেইকি 40 টাকা, কঁচা কদেল 40 টাকা নেইকি 50 টাকা, করলা রইছিলা 40 টাকা, বন্ধাকোবি 20 টাকা নেইকি 30 টাকা, ফুলকোবি রইছিলা 40 টাকা নেইকি 45 টাকা, মাখন 20 টাকা নেইকি 30 টাকা, সারু রইছিলা 40 টাকা, গাজর আর বিট রইছিলা 40 টাকা নেইকি 50 টাকা, পুটল 40 টাকা আর কঁচা মির্চা রইছিলা 80 টাকা কিলো।
1: মিশুগা
0: হ্যাঁ দাদা,
1: আমি তো ই যে বজার হাটর কথা মানকে কহিলা
0: হই,
1: বুঝলে পায়ন পাগর সূচনা ফের দেই দউ।
0: হুম জনাই দউ, বেলে আমার সুন্দরগড় জেলার পানপাগ বিভাগ কিরেই ঠানু যে সূচনা মিলিছে সেই হিসাবন আইবা 24 ঘন্টা ভিতরে আমার জেলার পাগটা কেন কেনা মেঘুয়া পাগ দেখা যাবার সঙ্গে সঙ্গে বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আর যে তলুয়া পবনটা বহিবা ইটা ঘন্টা প্রতি 6 কিলোমিটার দেইকি বহিপারে আর তাপমাত্রাটা সবুন এতকা 33 ডিগ্রি আর সবুন কম 25 ডিগ্রি সেলসিয়াস রহিপারে, হেনতান আর্দ্রতাটা সবুন এতকা 91% আর সবুন কম 60% রহবা বলিকি সূচনাটা রয়েছে।
1: বিরসুগা
0: হ্যাঁ দাদা,
1: সব সূচনা মানকে তো দেলানো
0: হই হই,
1: বলে সূচনা উতারু আমার চাষী ভাই বোন মানকে আমার ঠিকানাটা দিয়ে দেউ, যে ঠিকানাটাকে পাই করি সে মানে আমার কার্যক্রম বিষয় মতামত দিয়ে করি আমাকে চিঠি লিখি পারবে।
0: হই আর আমাকে চিঠি লেখবার লাগি ঠিকানা হচ্ছে ক্ষেত খমার কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা, পিন নম্বর 769042।
1: বুঝলে আজের লাগি বিরসু আর মঙ্গলু ভাইকে বিদায় দেউ,
0: জুহার।

0: শূন্য আট নুই চারি।
1: সবুজ পরিবেশ সুস্থ জীবন, তেণু পরিবেশ ও জলবায়ু সন্তুলন পাই বৃক্ষরোপণ করন্তু, পরিবেশকু সবুজিমাময় করন্তু।
0: সৌজন্য রাউরকেলা বনখণ্ড কার্যালয় রাউরকেলা।
1: আকাশবাণী রাউরকেলা আরম্ভ করছু হিন্দি কথাচিত্রর গীতকু নিয়ে কার্যক্রম সিনে সঙ্গীত।